নমস্কার, আকাশবাণী তুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটার কিলোহার্জ 1233 কচ অনুষ্ঠান জাসিং প্রচার দন্ত নাথেম টুনি মড রংনা আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলেমান্নি হাউত অকত্তাই মনপিনি 6:30 আর 40 সেকেন্ড তিনি শুক্রবার মে মাসিনি 22 তারিখ আর জ্যৈষ্ঠ মাসিনি 7 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দং যোগ যদি আপা সত্য কর বাঁকা তো কোনো কর রংনান মনে রাখায়নি দরকার কৈচ্য ই করসারিও বাক্রামং মর্ক টুয়েনা শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈলিতং তিনি প্রথমে নাথেমনা হাউত সারদা দেবী কোজনি হুরাঙ্গি গেসিক চাই চাই সারিয়া দংযোগ তলৈ নাং

সারদা দেবী কোজিনী হুরাঙে চাই অপর নাথেমনা মানজ, তাই অনুষ্ঠানে আপারং নাথেমনা মান্না নিপেন্দ্র কোসানী হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংজো সাগুঙ্গা যে প্যানে ঘাপনি হদাম।

0: নিপেন্দ্র কৌশনী হুরাঙে চারু আপনা মানজ
1: তাই অনুষ্ঠানে গচংজু গেসেক স্বাস্থ্য কর করণী বিষয়া দংজু ডায়াবেটিস বেমার আর ডায়াবেটিস বেমারও নিন বেজাতক দমন রিকিমং টানা মানা ওনি উপায়নি বিষয়ে বাকনা এলা ডায়াবেটিস বেমারা দোয়া জিসময় কি নিনি কানিনি ব্লাড গ্লুকোজ লেভেল বা ব্লাড সুগার লেভেলা জিসময় তামটেন বিশিক পিরং ডুঙ উ সময় ডায়াবেটিস বেমারা কানে জন্ম দোয়া ব্লাড গ্লুকোজা দংযোগ নিনি কানো টাগতক রাখাই তেননি জন্মে দরকার আর জনিং মানা ব্লাড গ্লুকোজ হিসাবে নিশানি কাকনি দিয়া ইনসুলিনা দংযোগ গেসেক হরমন আর ই হরমনা প্যানক্রিয়াস জন্ম দোয়া আর নিনি সানি কাকনি থাকি গ্লুকোজ থিমনিয়ে সাহায্য রেখা আর নিনি কান রংনা টাগতক রাখাই টানা ডায়াবেটিস বেমারা তিনটা রকমিনী দোয়া গেসিকা দংযোগ টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসে নিনি কানে জিও ইনসুলিন জন্ম দোয়া প্যানক্রিয়াসে ও নিনি ইমিউন সিস্টেম হেসারেক বাকায়া টাইপ ওয়ান ডায়াবেটিসা বেশিরভাগ সাবেদ রঙে আর কম বয়স নি মদ রঙে মানা কিন্তু যি কোনো বয়সেন টাইপ ওয়ান ডায়াবেটিসা দংনা মানা তারপরে দংযোগ টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসা দোয়া জিসময় কি নিনি কানে ইনসুলিনা থেমনা মানচা আর ইনসুলিনা পেলেমকা আপনি কাম রেখনা মানচা উ সময় টাইপ টু ডায়াবেটিসা জন্ম লাগা আর লাস্টে দংযোগ জি স্টেশনাল ডায়াবেটিস জি স্টেশনাল ডায়াবেটিসা জন্ম দোয়া মাঝে সাজে জিসময় মজ্জু মর রং কানে তোয়া আর ই ধরনের ডায়াবেটিসা বেশি ভাগেন সাবেদ জনম দুংনি পরে মাকালিয়া যাইনিকে জি স্টেশনাল ডায়াবেটিসা দোয়া অরংনি পরে বন টাইপ টু ডায়াবেটিস দংনানা চান্স তোয়া ডায়াবেটিস বেমার বেজাতকা কন্ট্রোলে রাখায় না লেগিয়া ও বাকনা এলা দিননি যদি নিন এক্সারসাইজ রেখা তাহলে নিনি ব্লাড সুগার লেভেলা কন্ট্রোলে তোয়া বিশিকা নিসম যাবা আর থাইনা সানা লেগিয়া ডায়াবেটিসও কন্ট্রোলে রাখায় না জন্যে টিকা পাঙাসান লিংনা লেগিয়া যাতে বেশি দুন ব্লাড সুগার লেভেলা দুশনি দিয়া দুটিলিয়া আর বেশিকা টেনশন আর চিন্তা রেখনা লাগিছে টেনশন বেশি লানাং ব্লাড সুগার লেভেলা বাড়াই লিয়া ওজন্যে টেনশন কম লানা লাগিয়া যাইনা ইনসুলিন লানিনি দরকার অরং ইনসুলিন লাইমুং ডায়াবেটিস ও কন্ট্রোলে রাখাই তান্না মানা আশা রেখা আপারং ডায়াবেটিস বেমারি বিষয়ে রিঙিমু আপনি ডায়াবেটিস ও কন্ট্রোলে রাখাই তান্না মানা আর আপনি স্বাস্থ্য ও যাতে পেলেমকা রাখাই চলাইয়া
0: আপারং অনুষ্ঠান নাথেমনা মানত আকাশবাণী তুরা কেন্দ্র থাকি চাই হুকাঙে নাথেমনা মান্না গ্রহণ কৌশনী হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ নিনি আমে আওয়া রং।

নেপালিন কোসানি হুরাঙে চায়ু আপর নাথেমনা মানযোগ অনুষ্ঠান নি শেষে আপার ওনা নাথেমনা হাউতো নিতুল কোচ আর ওয়া নিদল নি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া সুক্ত্রা আর সুর হাউত্রা শ্রী নির্মল কোসা চাই সারিয়া দংযোগ গেসেক মনোপান্না নিং সাম তংনা।

নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে চাউ আপনাথ না মান যোগ নিনি জাসিং অনুষ্ঠান নিয় কটব হরি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার মু দবংনি করা হবি মু ইয়েন তান যোগ সবনা নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।

ইয়ান আকাশবাণী চূড়া না সিমাং দিল্লী স্টেশনিক আতাস খাওয়া হিন্দি আর ইংলিশ খবর খোখনা সোহা সময় আউফ্রংনি ছিখংবাজি মিনিট ছিখং ওহা ইয়া সময় দা না সিমাং আলফোন সাংমা আর হেভিন্দ্র সাংমানী গিতরং খোখনা সোনা মানগেন সিখংপা ও ছিঙা না সিমাং না আলফোন সাংমানি গিতরং খোগামা তাঙিয়া গীতনি কথা বিছং রং রং এঙা দক দক সা আর মঙ্গপন গীতা রং এঙা রং গতক

কংগ্রেস নি দলগপা মালিক অর্জুন খার্গে আর দিব্যা দিক বিজয়া সিং মাঙা নুইঙা ওয়ামাং জুন জানি খরকসা আর জুলাই চিসকু তারুক্রাঙে খামনি নেংথাকা নামগেন দাকমতং সুমায়ু মেঘালয় আটকবা রাজ্যসভা সিট তামসা বং বং উখুইঙানিগমন উনা সুসাঙ্গেন দাওদপেট ডক্টর ওয়ানওয়ে রয় খারলুখিয়ান রাজ্যসভা মেম্বর ইঙা তুরাও মংসংগা প্রজেক্ট কেটামনা ফংসাকা রুং সঙ্গে নাহা ওয়া প্রজেক্ট রঙারা নাজং আন্তিদাম নামদাবাতানি মাল্টি লেভেল পার্কিং টাকুপ্রিয় সিনেমা কমপ্লেক্স কানি আর এস এম এল সি কমপ্লেক্স থাইদাপানিয়া নুইঙা নাজং আন্তিদাম ক্রো সত্তক লাক সৎসনি টক থাকি থাইদাপেন আর ইয়া খরসনি নগন আন্তিদামো দোকান রঙকেন কালিদন চাকরাম নুক হোটেল বাদং চিওয়ালগপা রংনা বিয়াব থারিগেন আর মান্ডে রংনাবা নংচুমৎগপা বিয়াব রং থারিয়াং জলগেন তাকোক্রে কমপ্লেক্স বোল রচ্ছাগনি গাড়ি রং দোনা চাকনাগতা থারিগেন সিনেমা স্ক্রিন গিগথাম চাকপা নুক হোরকেন গেম কালচাক্রাম আর চাকানি রং চাকচাক্রাম নুক রংবা রকাঙ্গেন এস এম ই এল সি কমপ্লেক্স নামদা পাতানিউ আর্ট এন্ড কালচার ফোমেনাডে মিউজিয়াম সি এম ইউথ সেন্টার বিসারংনা কালচাক্রাম পার্ক আর বুসি ব্রিগমন আফারংনা একটিভ এজিং সেন্টার থুরা ও রকাঙ্গেন ইয়া খবর নাসিমা আকাশবাণী শিলং খাসনাগত মানিঙা রিভৈ ডিস্ট্রিক্ট সানাবানী আবাহ নামদাবাতনা এম্বুলেন্স পোলসা সিনজুক কি রংবাসনং জাকু ডিপুটি কমিশনার অবিলাশ বারানওয়াল ছি ফাকওয়াতে নাহা তাকচাকা এডমিনিস্ট্রেশন সিনজুক কি রংবাসনং চেয়ারম্যান বি বি মক্টো আর সুমকু নকদলগুপারং মথলকা এম্বোসনি সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হাজাগানি কোরকটোক বুসিনি পরীক্ষা রিজাল্ট দা আলো ফারাকাতা ইয়াবসিও সৎকু পয়েন্ট চিদক পার্সেন্ট মান্ডেরং নামংটকা পাতাঙ্গমন বসিও এস এস এল সি পরীক্ষা সে নাম গিজাগপারং এস এস এল সি পরীক্ষা বসিও ছাঙ্গনি দাকি আটকেন এনে এম্বোস নি এক্সামিনেশন কমিটি ঠিক খাহা আন্দাকে পরীক্ষার আনিছি ছাত্র ছাত্রী রং পরীক্ষা সিয়ানিও নাম্বাতে তাকনা মানগেন আর পাস খাগেন এনে বোর্ড নি খাদং বে আগানহা গারো হিলস নি প্রাইমারি হেলথ সেন্টার রং ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার অনি ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ডস কোয়ালিটি সার্টিফিকেট মানটকা ওয়া পি এইচ সি রঙান ইস্ট গারো হিলস নি নেংমান্ডাল গ্রে পি এইচ সি নর্থ গারো হিলস নি ডাইনাডুবি পি এইচ সি আর সাউথ ওয়েস্ট গারো হিলস নি রংসাকো না পি এইচ সি ইয়া সার্টিফিকেট মাতনানিয়ান প্রাইমারি হেলথ সেন্টার নি বুমছে পানি আর মান্ডেরং নাম্বা তে সানাবানি মেসোকা নে হেলথ ডিপার্টমেন্ট নি মেথেলাহা প্লাক সময়ও চাকচিকি আর বুমছে পে তংদিনগপা মেডিকেল অফিসার রং না আর খাম খারমস্কা রং না নামাজ কানি রংবা ওনাং জলাহা উইলিয়ামনগর সিভিল হসপিটালও বসি খরগথাম গপা মান্ডেও নি কেজি চিকুগপা ওভারিয়ান মিউকিনিয়াস এডিনোমা বকোটে গালনা মানাহা সাইগপা মান্ডে দাওদ পেট আনসেং বাজুক ফিলেঙা সার্জন ডক্টর ভিনসি সি এইচ মোমন আর সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর কনরেড মারাক মাঙান অপারেশন খাহা ওয়েস্ট এশিয়া আসুনা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়েনাঙ্গা সময়ও মেঘালয় আটকগিগপা জি আই টেক গনাঙ্গপা আনরস রং ইউ এ ই নি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নয়ন বক্সিস তাকে হা মেঘালয় আনারস চি আনিগমন সিমলানিগমন আর আগ্রি ফিলে মেসেং জানিগমন মসঙ্গা জি আনারস মেঘালয় ও মাতনা ইয় আনারস রং ভিটামিন সি ব্রোমালিন আর এন্টিঅক্সিডেন্ট পাকিগমন বিএনাম ব্লং এন নামা এ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি থালাতে ওনাহা এন্দাকবা ছোল রংচি আসুঙো আসুগপন রঙনা মেঘালয় আদক সেঙা টেঙা আর গামগপা রংনা রাসং রাবাইঙা তুরাও এস এস পি কোস কনফারেন্স আতানি সময়ও আদক নিয়াম রেটি রং জারকানি সাইবার পলিসি খামরানা রাখিয়ানি দা আতানি আর সিটিজেন সেন্ট্রিক রংনি বিদুঙ সিনিয়র রংগপা মেঘালয়নি পুলিশ অফিসিয়াল রং বাকসা চিফ মিনিস্টার কনরেড কে সংমা ছানচির মাহা আদক মান্ডেরং নাজকানি নাগতা নাম্বাত পুলিশ সিস্টেম রং